0: কৃষ্ণ তাম বলে যে বাঙালি মাত সিফল নিয়ে অফেটা জগত সাউদি বা কুমলা সিনেমা পূজা বা কিং
1: Ovintis, ne mak informasaun balorong ohing, husi studi sentral kampung alor dili, hawer siana belo, lori kipa nebe servisu, hato brigadu wain, i adeus.

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joven turi mustengi hanoin ida ke phone laoson atu continua ba hanoin ida ke sira halo la condiso sito sound no condisaun ka ambiente pobuni nian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobu ida ne nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba development ne habile de ham bot tep tebes tamba sare ma de ham bot husi inicio hawa aprende no ha consciente ba realidade na sound ne precise desenvolvimento desenvolvimento ne mak modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma

0: ওকে দেখ মালকোভিন্তিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্তিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি ইরা নে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জোবেন তুডি তাম্বা নে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জোভেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনুয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কুন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়াল ইডাডে না সাউন্ড প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্ন ইজ এ সাউন্ড সোসিয়েডাডে আন্তিগা কা সোসিয়েডাডে আত্রা জাদু বা সোসিয়েডাডে মডার্ন কা সোসিয়েডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসিয়েডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনি লিভার ডাটে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি দা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইউ সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার ডি হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বা নে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জোবেন টু ডি ফু রাখলিউ ডুকে বা ইডানে বে মাক হাতে নে ডেট কোয়ালিয়া মাবে লা হাতে নে রিলিজ লা হাতে নে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বা ডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন তুডি দ উলু সিরা ফোতি সের নে তেম হুসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে রে ডিয়াক্লিউ লাকন তিতলু ডুকে লাকন পাদ্রিয়া সে জোভিন তুডি দ আগোরা ইতা ডিয়াক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন তুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতান ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যেতেন কনসিয়েন্টে বা রেলে দাদে যেতেন গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেঙ্গি আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দে জেনভলিমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা দানে বে মাক দে ক্লাসে বা সুসিরা দানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা Sirande de be makla ho klase ho base ekonomia ne be mak sustentabel con certeza ke garante saudi ne be makadia no educa acceso educação ne be makadia ho di bela contribui ba capacidade de ne be mak científico no mo saudi ne be makadia ho di bela garante no mo su apoio ba desenvolvimento nacional tamasaida durante ne hane sangita ho tu hatene katak itene sociedade ne sociedade de classe ihane be ia sociedade kia no sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe maka dia italaya conhecimento nebe maka dia maka ita se labela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hodi harahu sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade de nebe maka la classe para tu bela garante povo hototo lilio kon ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira oinsa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção, no mos ia fatin hotu-hotu tanto ia kareira, no itala ia posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua harahun sociedade kapitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane hare katak, ou tuir hane perspektiva kona basun tuirane, depende baitan espiritu da luta. Tambah si espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itene povo oprimido sira.
0: Ok, Diak Malokovintis, antes ita ba kontinuatan itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the